ঘণ্টাই ধুনিলে রসংখা ধুনিলে চার কোথা গুরগানে স্বর্গাই জানি হুনা জানা বাহাতামা

ভয় নেই, কে গান ভয় পাই তো প্রবাস ফের টেস্ট দেখা হালা দেখ ভয় সারা ভস্ম চুর কই বান্ধ বন্ধু চিহ্ন ছয় উত্তপতি ভীষ্ম রাজাকা সে ভাই ছোড়া পানি ভস্ম ভাই ভীতরাজ গান্ধারে স্বর্গারোহণ ভাই বসিও উত্তপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগলো ভয় রাজা ইজিৎ ভরে হে প্রভু সারা সার কে ছয় না

জিলি ধিন কালা ধর না ধরে রসবস করদা খুব আসল ভো মহারাজ পালু পদা জয় সীতা হুনি বাত এউটা ছোরো পাউনি ফেরি এউটা

0: কিছু বর মেরাগ মা মানু পর্দই নডর ভর সদবাদ গরিন রানি শকুন্তলালে নমান সংকাতিনি দুর্হুনালে তিনরাই ভগত রানির পুত্র
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণমা ভক্তি ধরম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুলকো আচার পালো সদা ভন্ছন জন্মনুলাই সূতক মরেকালাই জুঠো ভনি জুঠো সূতক শাস্ত্রকা নিয়মলে হো বার্নু পর্নে পনি গর্বাশ্রবা ভয়ে চুহে উনি ছ মহিনাসম্ম আমা কন যতি মাস ছ উত্তি রোজ নছুনো আশো চ বার্নু ভন পৈলা পুত্র ভয়ে ত বিশ দিনমা ছোরি ভয়ে চিসমা সুৎকেরি কন কার্য গর্ন অধিকার দেখিন্ছ শাস্ত্রাদিমা আমা সৌতিনে মাতুলে জব সচৈল অস্নান গর্ছন অনি ছোয়ে দোষ হুদৈন নাল রহদই সুৎকেরিলাই পনি নান্দি শ্রাদ্ধ র জাত কর্ম গর্নু দানাদি হেরু দিনু নাল ছেদনকো ছ সোর ঘড়িকো অবধি বিচারি লিনু কর্মই মাত্র নগর্নু সূতক বিষয়ে পর্দৈন ছান্নু অরু মালা চন্দন ঢোগ ভেটি কপড়া খানে পিনে চিজহরু ছৈটৌকা দিন পূজনাদি শিশুকো নিম্তো এটি সমজমা দোষী কই হুঁদিন ব্রাহ্মণ পিতা আলিনে দিনে ধর্মমা পুস্ত সাত সাত শ্রাব গরিব একাইশ পুস্ত তক পয়লা সাত সপিঞ্জি ভাই বুঝনু দোসরো সমান ও দক তেসরো সাত সগোত্রী জানু সবমা তিন দিন একই দিন জুঠো সূতক বার্নু এই ক্রমলে রাম রাম অরুমা ভন
2: হার্দিক নিমন্ত্রণা
3: দোলখা জিল্লা গৌরীশঙ্কর গাউঁপালিকা ওয়ার্ড নম্বর 8 খারে নিবাসী সূরিমায়া তামাং খিউংবাকো এই মিতি 2083 অসোজ 5 গতে 66 বর্ষাকো উমেরমা ভয়েকো নিধানলে হামি অত্যন্তই মর্মাহিত ভয়েকো ছাউ এস দুঃখাত ঘড়িমা দীপাঙ্গত আত্মাকো চিরশান্তিকো কামনা গর্দৈ ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি ব্যক্ত গর্দছৌ। সাথৈ বৌদ্ধ ধর্ম মহায়ান পরম্পরা অনুসার গরিনে 21 পুণ্যতিথিকো ঘেওয়া ত্রিরত্ন কুঞ্জো সুমলাই প্রার্থনা গর্দৈ সঙ্গে হোব মেগু সিংহাম্মা পুগোস র চেঙ্গরিশিলে সহযোগ গরোস র গুরুপদ্ম সম্বলে শক্তি দিওস ভনি গরিনে ঘেওয়া লামা গুরুহরুকো বহুলীবাট ঘেওয়া সম্পন্ন হুনে হুঁদা সম্পূর্ণ মিত্রহরুলাই নিমন্ত্রণ পঠাইসকেকো ছ। যদি নিমন্ত্রণ প্রাপ্ত নভয়মা এসেই সূচনালাই আধার মানি আফন্তজন ইষ্টমিত্র কুলকুটুম্ব ভাই বন্ধু নাতাদার সম্পূর্ণ উপস্থিত ভই মানি মোলামরা ছোক প্রসাদ গ্রহণ গর্নকো লাগি হার্দিক নিমন্ত্রণ গর্দছৌ।
2: শ্রীমান লক্ষ্মণ তামাঙ ছুংবা, জেঠানী বিমায়া তামাঙ, ছোরা বুহারীহরু বুদ্ধিমান তামাঙ, রত্ন তামাঙ, এমবহাদুর তামাঙ, ধর্মেন্দ্র তামাঙ, ধনলক্ষ্মী তামাঙ, আশা তামাঙ, বিনীতা তামাঙ, ছোরি জ্বাইঁহরু সুকুমায়া তামাঙ, মানবহাদুর গুরুং, অনুপা তামাঙ, নারায়ণ তামাঙ, লক্ষ্মী তামাঙ, শ্রীমায়া তামাঙ, চন্দ্রকুমার স্যান্তাং, নির্মায়া তামাঙ, বিশ্ব তামাঙ, নাতা নাতিনাহরু অস্মিতা গুরুং, রেশমিতা গুরুং, সৌরাত গুরুং, রবি তামাঙ, নুরবু তামাঙ লগায়ত সম্পূর্ণ ছুংবা পরিবার গৌরীশঙ্কর গাউঁপালিকা ওড়া নম্বর 8 খারে দোলখা। ঘেওয়া হুনে মিতি 2083 সাল অসোজ 24 গতে শুরু হই 25 গতে সম্পন্ন। ঘেওয়া হুনে স্থান আপনি নিজ নিবাস গৌরীশঙ্কর গাউঁপালিকা ওড়া নম্বর 8 খারে দোলখা। थप जानकारीको लागि सम्पर्क मोबाइल नम्बर 9848-84-76-60।
4: होइन ए हजुरआमा, के भयो? आइया आइया भन्दै हुनुहुन्छ त, सन्चो छैन कि के हो?
5: अब यो बुढेसकालमा के को सन्चो हुनु र बाबु? बसे उठ्न सकिँदैन, उठे बस्न सकिँदैन। कहिले हात गोडा दुख्छन्, कहिले ज्यान पुरै दुख्छ, कहिले रमरम र झमझम हुन्छ। अस्पताल गएर कति औषधि मुलो गरिसके, ठिकै भएको छैन।
4: ए त्यसो भने त काठमाडौँ गएर एकपल्ट हरि बोहरा गुरुलाई भेट्नुहोस् न।
5: किन र बाबु, उहाँलाई भेटेर के हुन्छ र?
4: उहाँले त जडीबुटी तथा तान्त्रिक विधिबाट हड्डी खिएको, नसा च्यापिएको शरीरमा रमरम गर्ने, झमझम गर्ने, दुख्ने, पोल्ने, काम्ने, छोप्ने, ढल्ने जस्ता समस्याको उपचार गर्दै आइरहनु भएको छ नि। अनि कुलदेवता तथा देवी देवता उतार्नु परेमा, वायु देवताको पूजा पाठ गर्नु परेमा, नवग्रह शान्ति गर्नु परेमा र जाँडरक्सी जस्ता मादक पदार्थहरूबाट छुटकारा पाउनका लागि पनि श्रद्धेय गुरु हरि बोहराज्यूलाई सम्पर्क गर्न सक्नुहुनेछ। हजुर, विस्तृत जानकारीको लागि श्रद्धेय गुरु हरि बोहरालाई सम्पर्क गर्न सक्नुहुनेछ। सम्पर्क नम्बर 9844-21-24-35 र 01-43-71-447। विस्तृत जानकारीको लागि जय होस् युट्युब च्यानलमा हेर्न र बुझ्न सक्नुहुनेछ।

নাঙ্গাই জানতাম লানু কেই ছাই না হে কৃষ্ণা শূন্য পায়ে মুরালি রানকো পীড়া পানি হারাম তো মনকো হে কৃষ্ণা শূন্য পায়ে মুরালি রানকো